0: यहाँ
1: यू आर यू आर यू आर
2: Dit is het weerbericht op Ujala Radio. Vanavond blijven de temperaturen nog lang rond de 20 graden hangen. Het blijft op de meeste plaatsen ook droog. In het zuidwesten kan een enkele bui vallen. Komende nacht daalt de temperatuur naar 8 graden in het noordoosten tot 14 in het zuidwesten. En tot zover het weerbericht op Ujala Radio.
3: मेरी तस्वीर लेकर क्या करोगे तुम मेरी तस्वीर लेकर मेरी तस्वीर लेकर दिल दिलगीर लेकर लुटी जागीर लेकर जल तकदीर लेकर क्या करोगे